রজনীশ কুমার, আনন্দ কুমার, আশুতোষ কুমার, অমিতাভ কুমার, গজেন্দ্র কুমার নিরালা। ইসি গীত কি ফরমাইশ আই হ্যায় পুনে সে পঙ্কজ বারোদে, আড়িয়া প্রিয়ঙ্কা, বিটি বারোদে, চন্দ্রপ্রভা বারোদে। ব্যাঙ্ক রোড ভগবতীপুর ওয়ার্ড নম্বর 3 সে আপ হ্যাঁ সন্তোষ কুমার মুখিয়া, রানী অনিতা রাজ, গরিমা রাজ, অভিষেক কুমার, অবিনাশ কুমার, অমরিন্দ বংশ প্রসাদ। লক্ষণপুর ছত্তিশগড় সে বিশ্বনাথ সাহু, পঙ্কজ সাহু, তিরুপতি সাহু, ধনক্ষ সাহু। আপ সবই শুননা চাহতে হ্যাঁ ফিল্ম তীসরি কসম কা ইয়ে গীত। গায়ক কলাকার হ্যাঁ মুকেশ, গীত শৈলেন্দ্র কি আর সঙ্গীত সে সাজায়া হ্যায় শঙ্কর জয়কিশন নে।